শ্রোতা বন্ধু আপনার ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দন শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1200 কিলোহর্টজ যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর এপ মাধ্যমে। এথর শুণন্তু জ্যোৎস্নারাণী দাসঙ্ক কণ্ঠরে পরবর্তী ভক্তিগীতটি। গীতিকার হলে অচ্যুতানন্দ।

শ্রোতবন্ধু আপনার পুরাতন ক্রমে ছাদ শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর এথর শুণত কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ বুধবার রাতে 7:30 চাষবাস কার্যক্রমের এক ফোন ইন প্রশ্ন মঞ্চ কার্যক্রম প্রচার করা যাব। এথির বিষয় রয়েছে গাই ও মহিষী মানকর উৎপাদন বৃদ্ধি পাই সন্তুলিত পোষণ ও সবুজ চারার ভূমিকা। বিশেষজ্ঞ ভাবে স্টুডিওরে উপস্থিত রহবে প্রাণীধন উৎপাদন ও পরিচালনা ওইউএটি ভবানীপাটনার বৈজ্ঞানিক ডক্টর পরাগ আচার্য। শ্রোতাবন্ধুক অনুরোধ, এই কার্যক্রমকে ফোন করে নিজ নিজ প্রশ্নর সিধাসলখ উত্তর পাইপারে। ফোন নম্বরগুলিক 0667029562 3 0667029562 8। সূচনাটি এতিকি শেষ হল। এথর শুণত স্নেহলতা প্রহরাজ কণ্ঠে কার্যক্রমের শেষ গীতটি। গীতিকার হলে কবি সূর্য।

শ্রোতা বন্ধু আপন মানে হিন্দি কথাচিত্রর গীত শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শুণন্তু কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। আজ বুধবার রাতে 7:30 চাষবাস কার্যক্রমে এক ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম প্রচার করা যাব। এথিরে বিষয় রয়েছে গাই এবং মহিষি মানকর উৎপাদন বৃদ্ধি পাই সন্তুলিত পোষণ ও সবুজ চারার ভূমিকা। বিশেষজ্ঞ ভাবে স্টুডিওরে উপস্থিত রহবে প্রাণীধন উৎপাদন ও পরিচালনা ওইউএটি ভবানীপাটনার বৈজ্ঞানিক ডক্টর পরাগ আচার্য। শ্রোতা বন্ধুক অনুরোধ, এই কার্যক্রমক ফোন করে নিজ নিজ প্রশ্নর সিধাসলখ উত্তর পাইপারে। ফোন নম্বর গুড়িক 0667029562 3, 0667029562 8। সূচনাটি এতিকরে শেষ হেলা। এথর শুণন্তু অকেলে হম অকেলে তুম কথাচিত্রর গাইছেন কুমার সানু এবং অলকা ইগনিক। গীত মজরু সুলতানপুরী, সঙ্গীত অনু মল্লিক।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলো হর্স যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগা হর্স যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। আসন্তু জানি নেবা ইতিহাসরে আজির দিন সম্পর্করে। 1940 মশিয়া সেপ্টেম্বর 9 তারিখরে জজ স্টিভিটেজ কম্পিউটরর প্রথম রিমোট অপরেশন আরম্ভ করেছিলেন। আজির দিনে 1945 মশিয়ারে প্রথম কম্পিউটর বগ আবিষ্কৃত হয়েছিল। সেপ্টেম্বর 9 তারিখ 1949 মশিয়ারে ভারতীয় সংবিধান সভা হিন্দিকে রাষ্ট্রভাষা রূপে স্বীকার করেছিল। 1974 আজির দিনে কারগিল যুদ্ধে শহীদ হয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রাঙ্ক জন্মগ্রহণ হয়েছিল। 1919 সেপ্টেম্বর 9 তারিখে ভারতের মহেশ বোপাতি ও জাপানর আর্ক মোগিয়ামাঙ্ক যোড়ি আমেরিকীয় ওপনর মিশ্র যুগল টাইটল জিতিলে। 2005 মশিয়া সেপ্টেম্বর 9 তারিখে চীনর বেজিং স্থিত ছাওয়াং পার্কে মহাত্মা গান্ধীক প্রতিমা উন্মোচন করা যাইথিলে। 2011 মশিয়া সেপ্টেম্বর 9 তারিখে প্রত্নতত্ত্ববিদ মানে মনুষ্যর সর্বপ্রাচীন পূর্বজর অবশেষ আবিষ্কার কলে, যা প্রায় 2,00,000 বর্ষ পূর্বে পৃথিবীতে বাস করুলে। এহা দেখিবাকু মাঙ্কড় ভলি, এহার নাম অস্ট্রেলোপিথিকাস সেডিবো। 2012 মশিয়া সেপ্টেম্বর 9 তারিখে ভারতীয় মহাকাশ এজেন্সি সবুঠ ভারী বিদেশী স্যাটেলাইটকু কক্ষে স্থাপিত কলা।

পন্দ মানে পাদ দেলে তো ভুবনে যেউ দিন পন্দ মানে পাদ দেলে তো ভুবনে তো সাজ এবারু তো

পুজিলে বিজার পোড় কন্দ সেলু তোষ দরি কাণ্ড খণ্ডা মান গো দরি কাণ্ড খণ্ডা মান দরি কাণ্ড খণ্ডা মান নাট কলে জুড়ি।

দব করুণা এলে বুলিবি মই তলে গুমুরা গীত গাই আত মারিবি তালে বাতে ইন্দ্রমণি গীতে বাতে ইন্দ্রমণি গীতে বাতে ইন্দ্রমণি গীতে মাঙ্ক চরণে পড়ি জয়।

সবু নিশা থাকে যদি মত করি চপান মতন কাটিয়া কছ ফুটানি পণ অধা দিনিয়া করি দেশি অধা দিনিয়া করি দেশি আমার জীবন ই নিশা।

যমুনা জলরে কদম্ব মূলরে, যমুনা জলরে কদম্ব মূলরে, বস্ত্র চোরি করি বান্দি পতকা, কাই গলে মুরলি ফুঙ্কা।

বনমালী তো পাদে চরণ, বলে বনমালী সে পাদে চরণ, জুরি জুরি তনু ক্ষণ রাধিকা, কাই গলে মুরলি ফুঙ্কা।

0: শ্রোতা বন্ধু নমস্কার, উজ্জ্বল আম দেশর এই নূতন অধ্যায়ক আপনার স্বাগত। শ্রোতা বন্ধু, বিদ্যালয় হচ্ছে শিক্ষার মন্দির। এইঠার আরম্ভ হয়েছিল স্বচ্ছতার অভিযান পিলা অনুপ্রাণিত করে থাকে। কথার অভ্যাস বলে সর্বসিদ্ধি, সেই অনুসারে পিলা বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যস্ত হয়ে গেলে সেই পরিবেশ সবুঠি খোঁজি বুলতি। তেণু স্বচ্ছতা সহিত পিলা সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশ সুরক্ষা, স্বচ্ছতা কার্যক্রম সহিত পিলা সবু দিগর দক্ষ করা নিরন্তর প্রয়াস জারি রাখি গোটিয়ে বিদ্যালয় হচ্ছে কেন্দুঝর জেলা চম্পুয়া ব্লকর ফুলকঁলেই নোডাল উচ্চ বিদ্যালয়, যে কি চলিত বর্ষ স্বাধীনতা দিবসরে জেলা স্তরের পরিবেশ সুরক্ষায় আদর্শ বিদ্যালয় ভাবে সম্মানিত হয়েছে। তবে এই বিদ্যালয় কমিটি চালছে স্বচ্ছতার অভিযান, আসন্তু স্কুলের প্রধান শিক্ষক জীবন কিশোর মহান্ত সারঙ্ক ঠারু পচারি বুঝিবা।
1: স্যার নমস্কার।
2: নমস্কার।
1: আপনার এই স্কুলটির পরিবেশ খুব সুন্দর রয়েছে, এটা কেমিতি স্যার আপনার তৈরি করেছেন?
2: আমার যে বিদ্যালয়টি আছে গোটে গাঁরে ছোট বিদ্যালয়, আমার বিদ্যালয় বেশি বি পিলা নাহান্তি। মু সে বিদ্যালয়কে প্রধান শিক্ষক রূপে 2022 মশায় গলি, তো আমি দেখলু যে সুন্দর আসেট অছি, কাম আরম্ভ কলু। যে কাম ছুয়া মানে করে পারিবে, যেমতি কেতবেলে গছটিয়ে লগাইবা, এই সব কাম সেমানে করন্তি এবং আম বিদ্যালয়ের শিক্ষক মানে মধ্যে সহযোগ করে থাকে। তৎসহিত আম বিদ্যালয়ের যে ওয়াচ এন্ড ওয়ার্ডর জন লোক অছন্তি সে মধ্যে সাহায্য করে থাকে। মোর অধিক পয়সা নেই, ফন্ডস বহুত কম মোর, মানে ব্যক্তিগত গোটে কথা, যে স্কুল গলে কেউ ভালো ফুল অছি, কোটি চারা মিলব, মঞ্জি মিলব, আমি তাকে নিয়ে আসিকি করু। যে ডালিয়া ফার্ম আমার রয়েছে, প্রত্যেক বর্ষ আমি 300টি ডালিয়া গছ লগাও, প্রত্যেক ফুল গছের নর্সারি আমি করে থাকি। আমি পিলামানকে সব যে হাউস সিস্টেম অছি পাক পাট করে দিয়ে পিলামানে বহুত সুন্দর ভাবে সহযোগ করন্তি, গোটে পিলা কে ছেড়ান্তি নি ফুল, বাহার লোকের বি প্রবেশ নথাই, তেণু সুরক্ষিত হয়ে ফুল বগিচা এবং অন্য কথা রহিতাই। আমার গোটে মত সমস্তকে রয়েছে, স্বচ্ছতা প্রতি শূন্য সহনশীলতা, কৌশি জায়গায় আমি ময়লা রাখা টোটাল দেউনি, যা আখিরে যেতবে যা পড়লা সেমানে করন্তি। তারপরে আমার যে পিলা মানকর গোটে কমিটি করা হয়েছে, টিচরকে নিয়েকরি কমিটি, টয়লেট কমিটি, স্বচ্ছতা কমিটি, কিচেন গার্ডেন কমিটি, যে কমিটির পিলা মানে রহলে সেমানে তাকে তদারক করন্তি। যে ছোট ছোট কাম পিলা করি পারে ভাবে করে দিয়ন্তি, এবং যে কিছু যদি বড় কাম থাই তাহলে সেমানে শিক্ষক মাধ্যমে মতে জনান্তি, সঙ্গে সঙ্গে আমি লোক লগাই তাকে সফা করিবু। পিলা যেমতি গোটে সুস্থ পরিবেশ রহিব, স্বচ্ছ পরিবেশ রহিব, সেইটা আমার প্রথম প্রাধান্য রহিতাই। গোটে সুন্দর মন্তব্য দিয়েছিল আমার ডেপুটি ডাইরেক্টর, তাঁর জনে সহযোগী অফিসর থিলে, তাঁকে কহিলে আমি এই বিদ্যালয়টিকে যেবে বি আসু এমতি থাই, ইহা নুহে যে আমি আসুছি বলে সফা হয়েছি।
1: তো স্যার এটি গোটে আপনার কহিলে যে পিলা মানক দ্বারা যেতিকি কাম আপন করন্তি, নহলে আপন নিজে টিচর মানে সব মিশিকি করন্তি, কিন্তু প্র্যাকটিক্যালি পিলা মানে যদি স্বচ্ছতা উপরে কাম কলে, নিজে ফুল গছটিয়ে লগাইলে সে গছটি বড় হয়ে ফুলটি ফুটিব, কিংবা নিজে গোটে পরিবা গছ লগাইলে যেটা কি বড় হয়ে ফলটে হব, সেথিরে সেমানে নিজে খুশি হবে, মু লগাইথিবা গছটি আজ এত সুন্দর ফল হয়েছে কি ফুল হয়েছে, তাহলে সেইভাবে প্রোৎসাহন আপন মানে দিয়ন্তি না নাই? সে দিগরে আপন পিলাঙ্কু কাম করাইবেনি বলি পছগুঞ্চা দিয়ন্তি
2: নাই? আমি সেটা বালান্স করিথাও, অ্যাকচুয়ালি বর্তমান সোসাইটিতে কোন হচ্ছে না, পিলামানকর আগ্রহ আছে, সেমানে চাহুছে যে আমার মাটি খোলিব, গোটে কবি গছ লগাই পারিব, কিন্তু গার্ডিয়ান চাহুনাতে, গোটে রং কনসেপ্ট সমাজকে চালিয়ে যাচ্ছে যে বিদ্যালয়ের পিলামানকু সফি কামর নিয়োজিত। হ্যাঁ, যেটি মানকর ঝঙ্কালিয়া বুদা হয়েছিল, পড়ে সাপটি থিব, কিংবা কটা গছটি থিবে, সেই প্রতি আমি পাক্ষ দেবুনি, কিন্তু যদি দেখলু যে কোনসি রিস্ক নাই, সফা জায়গা আছে, গোটে ফুল গছ লগাইবা, পিলাকে কো আস, আমি নিজে মানে গোটে

0: আজি কেন্দ্র ক্যাবিনেটের অনুমোদিত। খড়গপুর ঝারসুগুড়া চতুর্থ লাইন সম্পন্ন কার্যক মঞ্জুরি। গুজরাটর সুরটর ভাপি পর্যন্ত বুলেট ট্রেন সেবা আসন্ত বর্ষঠার হব কার্যক্ষম কহিলে রেলমন্ত্রী। ভারত ও শ্রীলঙ্কা সভ্যতাগত উত্তম পড়োশী হইথিবা দৃষ্টিরু দেশবাসীঙ্ক বিকাশ লাগি মিলিত প্রচেষ্টা করিবাকু দোহরাইলে প্রতিবদ্ধতা। এবং বিশ্ব পারা তীরন্দাজ প্রতিযোগিতার আজি অন্তিম দিবসরে দুইটি স্বর্ণ ও চারোটি ব্রোঞ্জ পদক হাসল কলা ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক অধ্যক্ষতায় আজি নয়াদিল্লিঠারে অনুষ্ঠিত কেন্দ্র ক্যাবিনেট বৈঠকরে তিনোটি মল্টি ট্র্যাকিং রেল প্রকল্পকু অনুমোদন করা যাইছি। বৈঠক পরে এ সম্পর্কে গণমাধ্যমকু সূচনা দেই সূচনা ও প্রসারণ তথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন্তি, এই তিনোটি প্রকল্প লাগি 10,700 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয়টকল করা যাইছি। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশর 14টি জেলাকু এই প্রকল্পরে অন্তর্ভুক্ত করা যাইছি। এহাদ্বারা ভারতীয় রেলবাইর নেটওয়ার্ক প্রায় 656 কিলোমিটর বৃদ্ধি পাইব বলে রেলমন্ত্রী কহিছন্তি। শ্রী বৈষ্ণব কহিছন্তি, এই প্রকল্প অধীনরে খড়গপুরর ঝারসুগুড়া এবং কটনীর পেন্দ্রা রোড মধ্যে চতুর্থ লাইন, বিলাসপুরর পেন্দ্রা রোড তৃতীয় লাইন অন্তর্ভুক্ত। রেল লাইন ক্ষমতা বৃদ্ধি করা দ্বারা রেল গমনাগমনরে উল্লেখনীয় পরিবর্তন আসিপারিব, ফলরে ভারতীয় রেলবাই নিজের কার্যদক্ষতা এবং সেবা যোগাণ প্রক্রিয়াকু অধিক সুসংহত করিপারিব বলে সে কহিছন্তি। খড়গপুর ঝারসুগুড়া পর্যন্ত নির্মাণ হওয়ার চতুর্থ লাইন সম্পর্কে সূচনা দিয়ে শ্রী বৈষ্ণব কহিছন্তি,
1: খড়গপুর সে লেকে ওড়িশা মে ঝারসুগুড়া তক কা পুরা প্রজেক্ট হ্যায়, যহাঁ পে ফোর্থ লাইন বন। ইয়ে লাইন বন জানে সে বহুত বড়া জো কঞ্জেশন হোতা হ্যায় ইস এরিয়া মে ও খতম হোগা, কই নই গাড়িয়াঁ চলা পায়েঙ্গে অর জো ট্রাফিক কি সিরিয়াস প্রবলেমস আতি থি ও সারি প্রবলেমস ইসসে সলভ হো। তো ইস প্রজেক্ট কো হম জলদি সে জলদি আগে বড়ায়ে, ইসকে সারে ডিটেলস হ্যায় প্রজেক্ট কে। 367 কিলোমিটার, 6,528 করোড় রুপিস और एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स को जोड़ने वाला प्रोजेक्ट है।
0: শ্রী বৈষ্ণব কহিছন্তি, কেন্দ্র ক্যাবিনেট আজি তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলঙ্গানার 17টি জেলা দেই গতি করুথিবা অন্য 5টি মল্টি ট্র্যাকিং রেল প্রকল্পকু মধ্য অনুমোদন করিছন্তি। এহাদ্বারা ভারতীয় রেলবাই নেটওয়ার্কে অধিক 540 কিলোমিটার সংযোগ হইপারিব। 2029-30 বর্ষ সুদ্ধা শেষ হওয়াকু থিবা এই প্রকল্প লাগি 10,021 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয়টকল করাযাইছি বলে রেলমন্ত্রী কহিছন্তি। এই প্রকল্প মধ্যে আরাকুনামরু রেনিগুণ্টা এবং হোয়াইটফিল্ডরু বাঙ্গারাপেট পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইন সমেত হোসুরু ওমালুর লাইন দোহরীকরণ কার্য অন্তর্ভুক্ত। এই প্রকল্প কার্যকারী হলে রেল সংযোগীকরণ ব্যবস্থা অধিক সুদৃঢ় হওয়া সহ প্রায় 2,100 গ্রামর 52 লক্ষর ঊর্ধ্ব জনসাধারণ উপকৃত হইপারে বলে শ্রী বৈষ্ণব কহিছন্তি। রেলমন্ত্রী কহিছন্তি, কেন্দ্র ক্যাবিনেটর আজি অন্য এক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি ক্রমে সমস্ত 7টি যাক হাই ডেনসিটি রেল করিডরকু 4 লাইন করা যাব। এই রেলপথগুড়িক হেলা দিল্লিরু হাওড়া, মুম্বাইরু হাওড়া, দিল্লিরু মুম্বাই, দিল্লিরু গৌহাটি, দিল্লিরু চেন্নাই, হাওড়ারু চেন্নাই এবং মুম্বাইরু চেন্নাই রুট। এই রেলপথে ভারতীয় রেলবাই নেটওয়ার্কর 11,000 কিলোমিটার রয়েছে, সেতুমধ্যে 2,000 কিলোমিটারক 4 লেন বিশিষ্ট করা যাই সারিছে বলে শ্রী বৈষ্ণব কহিছন্তি।
1: রেলওয়ে কি মডার্নাইজেশন কা জো কাম পিছলে 12 বর্ষ মে চল রহা হ্যায় উসমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে কমপ্লিট ওভারহলিং জো রেলওয়ে কি হো রহি হ্যায়, কমপ্লিট মডার্নাইজেশন হো রহা হ্যায় উসকে প্রজেক্টস। রেলওয়ে কে 7 হাই ডেনসিটি করিডোরস প্লাস মেনি আদার করিডোরস জো কি বহুত জ্যাদা ভবিষ্য মে ট্রাফিক লেনে ওয়ালে উন সব করিডোরস কো ফোর লাইনিং কোয়াড্রুপলিং কর রহে হ্যায়, দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে ওয়াপিস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল।
0: মুম্বাই অহমদাবাদ বুলেট ট্রেন প্রকল্প সম্পর্কিত এক প্রশ্নর উত্তর দিয়ে শ্রী বৈষ্ণব কহিছন্তি, আসন্তা বর্ষ এই বুলেট ট্রেন সেবা আরম্ভ করা যাব। সম্পৃক্ত করিডর কার্য দ্রুতগতিরে আগেই চালিছি এবং প্রাথমিকভাবে সুরটরু ভাপি পর্যন্ত 100 কিলোমিটার সেকশনকু এথিলাগি উন্মুক্ত করা যাব বলে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব সূচনা দিয়েছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। ভারত ও শ্রীলঙ্কা সভ্যতাগত উত্তম পড়োশী এবং সামুদ্রিক ভাগিদারী হইথিবা দৃষ্টিরু দেশবাসীঙ্ক বিকাশ ও কল্যাণ দিগরে মিলিত প্রচেষ্টা করিবাকু নিজের প্রতিশ্রুতিবদ্ধতা জাহির করিছন্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকর তিনিদিনিয়া শ্রীলঙ্কা গস্ত অবসরে আজি কলম্বোঠারে রাষ্ট্রপতি অনুরা কুমার দিশা নায়কঙ্ক সহিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গরে দ্বিপক্ষ আলোচনা করিবা সময়রে এই মত প্রকাশ পাইছি। উভয় দেশ সম্পৃক্ত অঞ্চলরে শান্তি ও সুরক্ষা বজায় রাখিবা সহিত সমৃদ্ধি দিগরে একত্র হই কার্য করিবাকু সম্মতি প্রকাশ করিছন্তি।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান প্রচার করুচু কতোটি হিন্দি গীত কার্যক্রমের এথর ইতিহাস কথাচিত্রর রামজি ও রামজি গীতটি গীত রচনা সমীর সঙ্গীত দিলীপ সেন ও সমীর সেন দ্বৈতকণ্ঠে পরিবেশন করেছেন কুমার সানু ও অনুরাধা পৌড়ওয়াল।